ফজ গি থেউরম তাবিরে আকাশবাণী ইম্ফল হুজিক সন্দুকসেরি চিংলোল গি সেরুন আহান বেদলবি রেসি এল কে লেপমিটি মাপাঙ্গি আনাল মতামিসে।

আকাশ ফণী ফল চৌতলে চমদাই সৈয়া রানদাই তাতরে পুমাই বৈ সজু সুতরে সুলে ত্রিপুরে হাই মিডিয়াম ওয়েভ মিটার ট্রাইট সা রানদাই পয়েন্ট আলি আলা কিলো হার্স ট্রাইট চা রাই চা হাই হিনুয়ে রায়া অজবই কা ট্রিলু লেছে আকাশ ফণী ফল অজবই কা হাই রোন চপিলে আবু চা হাই পাবু ব্রিজ ওয়ে এনভাইরনমেন্ট মিনিস্টার্স মিটিং হাই আজু নিউ দিল্লি হিনু বুলে হাইভি ইউনিয়ন মিনিস্টার ফর এনভাইরনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ ভূপেন্দ্র ইয়াদেভ নিউ সাসথিয়া বুড়িলে এ সোজ হাইভি চিবই নিউ বিল্ডিং ফর রিসিলেন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি রিয়ে ইউএস ওই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জিত ইন্ডিয়া মাইভে ভোটার আইডি কার্ড ওই জে তা বুড়ি ওই নিয়ে ট্রাপ অপে এ হাইনি নিউ ইউএস ইলেকশন ওই ভানুয়া জে আভৈলি সুমপে রানু পপে এ ইউনাইটেড স্টেটস ইয়া ভোটার মাই ফৌপা চিচে হোমন্দারে ফৌপা লাইভে হি ইন্ডিয়া মাই ওই ইলেকটোরাল সিস্টেম হি নিউ আনাদা আভৈলি মলুয়ে রানু পমপে আদে কাঠমান্ডু হিনেও শীতাল নিওয়াস নি বুড়ে ওই তৈলে হিনেও নিপাল মাইভে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল নিউ ইন্ডিয়া মাইভে আর্মি চিফ জেনারেল ধীরাজ সেঠ এ অনারারি জেনারেল অফ নিপাল আর্মি ওই চা হাইপে সোজ হাইতেলিচি নিপাল ওই ভাইস প্রেসিডেন্ট রাম সাহায়া প্রসাদ ইয়াদেব ফরেন মিনিস্টার শশীর খানাল ইন্ডিয়া মাইভে তাপা নিপাল হিনিউ এম্বাসেডর সুয়াবু নাভেন শ্রীবাস্তাভা আলিয়া নিপাল মাইভে গভর্নমেন্ট হাই আর্মি হিনিউ পৈচ মাইতিয়া রানু সোজ হাই হি ভেলু জেপে জেনারেল সেট হাই পু কা ফেফে জে আবু নিপাল মাইভে জেনারেল অশোক রাজ সিগদল নিউ কু জাত হিনিউ হিমালয়া হি বু আবু নিউ হি সিটি আনি নিউ ভেলু এ হাক অনারারি রেন পেয়া বুহাই আদৌ মুফে থিলিয়া ট্রাইকেনু রং হিনু হওতারে এ হাই হি নিপাল আলিয়া ইন্ডিয়া হাই মাই মাই ওয়ে আর্মি চিফ ওয়ে অনারারি রেন পেরি জেলি সুরি লিসু ওয়ে মণিপুর ওই গভর্নর অজয় কুমার বালানিউ আবু চা হাই পাবু মণিপুর লেজিসলেটিভ আসাম্বলি ওই সেকশন আচানি হাই নিথু থুঙ আ হাইনি আসাম্বলি হল ইম্ফাল হিনু বুও রানু আশা পাপে এ আসাম্বলি সেকশন হাই তেলিচি গভর্নমেন্ট আলিয়া প্রাইভেট ওয়েভানু আফা ফেরিলে আদৌ থ্রি হিনু হতা তেলি চৌরান দায় চালুয়া জেনারেল স্ট্রাইট দে থ্রো ডিস্ট্রিক্ট এ সহি জেরেবামা লুজে রানু থু ফেকো নাহি হাই আচু কোটে আহেলা

সার্ভিস হয় সাথে আশুপিয়ে বাস মদায় হয় বার্নি নারটাপ দিগারু আলা কলানপার ডেবু আদৌ হিনেউ কলেজ ভেলু লাইমাই ভে ইভানুয়ে মাইপু দাস নিউ পাও বুনেউ লারম দোমাই দেবু আদৌ হি বুয়া বুমাই পামা কলেজ হিং পেলে মচা হিনেউ ভেলু লু লাইভানু হাইনি হাই খায় রানু পাবে দ্য মিজোরাম লেজিসলেটিভ আসাম্বলি হাই লাইথৌ থ্রুম কৌ কাইম হিনেউ হাওতা মনসুন সেশন ওই কেখে আহাই বুড়িলে অফিসিয়াল সিউ ছুনেউ হাই তেলিচি হাউস নিউ রোমিন রেল সাত আনচি রে লু নি হাই মিজোরাম মাইভে লু এ রা আলুভে রানেউ এ থুম কায়রৌনি আলোয়া থুম কায়নি নিউ ক হাওদা খাইলে এ তৈলে থপু মতে তৈকে হাইনি নিউ ক চেয়ারিবেলে মিজোরাম মিনিস্টার ফর এনিমেল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সি লাল সাওয়ানু সেরস্টিপ ডিস্ট্রিক্ট হি লোয়াবু তেনজল টাউন হি মেগা এ প্রোডাকশন ফার্ম হাই খাইলে এস হি ফুভাও লাট আলি ফা আচিলু সরে খাইলে রাপাওয়ে এ হাই হাই মুসা লা মিজোরাম হিনু ফুজ আলা তে নজ হাই তোপালু লাইভানু রানু পঙ্গে নাগাল্যান্ড ওই রাজ্যসভা হি এমপি সবু ইয়াস ফানন কনিয়াটিয়া বিজেপি পামে ওই ন্যাশনাল সেক্রেটারি চার্জু হিনু পুয়া মাইলিয়ে রানু আদো থুলুরে পুয়ে হাকা লোচে বুয়া পার্টি মুথ্যাওসুয়া হাকা আদো থুপুই বানু নাপায় হানানু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আলা বিজেপি ওই প্রেসিডেন্ট সোয়াবু নিতিন নবীন হিংট্রা লোচি পপুয়ে নাগাল্যান্ড স্টেট ওই বিজেপি প্রেসিডেন্ট বেঞ্জামিন ইয়েথোমি নিউয়া কনিয়াথি আসানা সপৈ পুংসা হাহাই নাগাল্যান্ড আলা নর্থ ইস্ট মুতেই তৈ আসা তৈলি লিসুয়ে গানু পপুয়ে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আই এম ডি নিউ আজু ঝাড়খান্ড হি পেরম সিটেলুভেরা রেড কালার ওয়ার্নিং ফাপে এ জম্মু এন্ড কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লি ইস্ট উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল সিকিম নর্থ ইস্টার্ন স্টেটস কারাইকল পুদুচেরি তামিলনাডু কেরালা আলা মাহিরা দেবু হাইতাও হি সিটিম দায় কোটে তৈরম শিলুভে রানু ফাপে অজুভে কা পলে হাইতাওয়ে মুশে হি সঙ্গছি আলা পুবে পামে মাহিনেও পু পামাইলু ট্রেলু লেছে

0: হগলো হগলো
1: তালি থিনবিনু পুপুগোয় না তোমার সে
0: পুপুগা নাগ তুমি নেবো না মানে ইয়াগ্রেনে
1: ইয়াগে ইয়াদ সানু মগ তুমি তালি ভুগ তুমি নাইবে হেলে মিদি ওই লিবি ওহার হেক্ত চাইবি
0: হে হে না মা পাগল চল চল চল চাইবির
1: মামা
2: তুমি লোদা
1: মামা পুপুগোয় তুমলগে
2: ইয়ারোয়ে আহ তো মামা পুনে তুমি লো
1: মামা পুপুগোয় তুমগে
2: হাইবা হেমা কেসনারি থাজনো লো আর তুমি লো
0: কিনো নিমা আগামী ফুটবিগুলো হাইবনি
2: তামো হাইগদ ওয়াদো কিনো হাইরম কোক লো
0: ইবো তোমা
3: বাবা
0: কী হাইনবগনে সাবো
3: বাবা
0: ইন খুঁদনে হাইনব ওবনি নিথিনে সানবসু ফদে নবসিনা নইবো বাবা হাইবসবু ইয়ারো খাবার হে
3: বাবা কী মত